সামাইন ওয়াত্রম তো এসুকে এই দ্রোহান ইশা আকাশবাণী শ্রীনগর সানি দুমেলানু করে হানা ইন্তসার আওয়াজ হ্যাঁ আকাশবাণী শ্রীনগর কি মিডিয়াম ভি 268.8 মিটার আর FM 103.5 মেগাহার্টজ পর সফর কি 3 বাজ চুকে হ্যাঁ পেশ খিদমত হ্যাঁ ফৌজি ভাইয়ों কে লিয়ে ফিল্ম সঙ্গীত কা প্রোগ্রাম।